0: উদ্ধত তরঙ্গসংকুল সমুদ্রের তীরে যখন সুগ্রীবের প্রেরিত সীতা অনুসন্ধানকারী দল সমুদ্র পার হবার অসম্ভব চিন্তায় বিমোহ, তখন ভল্লুক দলের যুথপতি প্রধান জাম্ববান পবননন্দনকেই সেই দায়িত্বভার গ্রহণ করতে অনুরোধ করলেন।
1: সর্বশাস্ত্রজ্ঞ মহাবীর হনুমান, তুমি নীরব কেন? তোমার জন্ম শক্তির সকল বৃত্তান্তই আমরা জানি। অপ্সরা প্রধানা পুঞ্জিকা স্থলা তোমার জননী। দেবতার অভিশাপে তিনি কপীন্দ্র কুঞ্জরের দুহিতা অঞ্জনা নামে মর্ত্যলোকে জন্মগ্রহণ করেন এবং মহাবলী কেশরীর স্ত্রী নামে পরিচিতা হন। একদা যৌবনমতি অঞ্জনাকে দেখে মুগ্ধ পবনদেব তাকে আলিঙ্গন করেন। পতিব্রতা অঞ্জনা তাকে ভৎসনা করলে তিনি বলেন, তুমি ভয়ে পেও না দেবী, আমি মনে মনেই সঙ্গত হয়েছি, কিন্তু আমার বরে তুমি এক অসামান্য তীক্ষ্ণধী, অমিত বীর্যবান, আমারই মতো বেগবান, মহাপরাক্রমশালী সন্তানের জননী হবে। তুমি সেই সন্তান মারুতি, ব্রহ্মার বরে তুমি অস্ত্রে অবদ্ধ, ইন্দ্র তোমাকে ইচ্ছা মৃত্যু বরদান করেছেন। হে মহাতেজা পবনপুত্র, এবার তুমি আমাদের তোমার বিক্রম দেখাও।
2: হে মহামহিম ভল্লুকপতি জাম্ববান, আপনার আদেশ শিরোধার্য। আমি নীরব ছিলাম বটে, তবে পরাঙ্মুখ ছিলাম না, আদেশেরই প্রতীক্ষা করছিলাম। আমাদের দলপতি যুবরাজ অঙ্গদ সঙ্গে রয়েছেন, তাঁর নির্দেশানুযায়ী চলাই আমার কর্তব্য।
3: মহাবীর মারুতি, বয়ঃকনিষ্ঠ এবং অযোগ্য হওয়া সত্ত্বেও আপনি আমাকে যে সম্মান দিলেন তার জন্য আমি কৃতার্থ। এখন আমাদের আগ্রহে এবং শ্রদ্ধেহ জাম্ববানের আদেশে আপনি সমুদ্র লঙ্ঘনের দায়িত্ব নিলে আমাদের সর্ববিষণ্ণতা দূর হয়।
2: তবে তাই হোক।
4: সাথীরা, তোমরা নিশ্চিন্ত হও, এখনই আমি বৈদেহীকে দর্শন করতে চললাম, কিন্তু এখানকার উপল খণ্ড আমার উল্লম্ফনের প্রতিঘাত সহ্য করতে পারবে না, তাই অদূরে সুবিশাল মহেন্দ্র পর্বতের চূড়া থেকেই লম্ফ দেব।
0: সমুদ্র লঙ্ঘনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পবননন্দন মহেন্দ্র পর্বতের অভিমুখে যাত্রা করলেন। তখন শাখামৃগদল অরণ্য থেকে বনফুল তুলে মহাবীরের জন্য এক বিশাল জয়মাল্য রচনা করলেন।

0: কৃতাঞ্জলি মারুতি প্রথমেই সিদ্ধিদাতা গণপতির বন্দনা করলেন, পরে সূর্য, চন্দ্র, ইন্দ্র, বরুণ ও জনক পবনের অর্চনা করে মনে মনে শ্রীরামচন্দ্রকে স্মরণ করলেন। তারপর উঠে মায়া বলে সমুদ্রের উপযোগী করে নিজেকে বিস্তার করতে লাগলেন। ক্রমে ক্রমে তার কলেবর 20 যোজন উঁচু আর 10 যোজন প্রস্থ হল। তার পায়ের চাপে মহেন্দ্র পর্বত পর্যন্ত তখন বিচলিত হয়ে পড়লেন। পর্বত গাত্র থেকে বিশাল বিশাল শিলা স্খলিত হয়ে পড়তে লাগলো। গুহাস্থিত প্রাণীরা ভীত হয়ে চিৎকার করতে করতে ঊর্ধ্বশ্বাসে পলায়ন পর হল। দেবতারা পর্যন্ত এই আশ্চর্য ঘটনা দেখবার জন্য মেঘলোকে প্রকাশিত হলেন। যাত্রার পূর্বে হনুমান সহযোগী বন্ধুদের ডেকে বললেন,
1: বন্ধুগণ, এখন আমি শ্রীরামের নিক্ষিপ্ত স্বরের মতো লঙ্কায় যাব। সেখানে যদি জনক নন্দিনীর দর্শন না পাই, তবে সমান বেগে সুরলোকে উপস্থিত হব। সেখানেও তাকে পাওয়া না গেলে সম্পূর্ণ লঙ্কাপুরী উৎপাটিত করে নিয়ে আসব। তোমরা আমার প্রতীক্ষা করো। জয় শ্রীরাম!
0: মহাবেগে হনুমান আকাশপথে ধাবিত হচ্ছেন দেখে দেবতা গন্ধর্ব ও দানবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সূর্য তাপদানে বিরত হলেন, বায়ু তাঁকে বিজন করতে লাগলেন, বৃক্ষলতায় আবৃত মৈনাক পর্বত তখনই সাগর জল ভেদ করে উত্থিত হলেন। তার কাঞ্চনময় শৃঙ্গের প্রভায় আকাশ স্বর্ণাভ হল। মৈনাক তখন নিজের শিখরে মানুষের রূপে আবির্ভূত হয়ে বললেন,
2: হে বানরোত্তম, তুমি দুষ্কর কর্ম করছো। এখন আমার শৃঙ্গে বসে একটু কাল বিশ্রাম করো, তারপরে আবার যেও। তোমার পিতা পবনদেব আমার বন্ধুস্থানীয়, সেই সম্পর্কে আমি তোমার মান্য, তুমিও আমার আদরণীয়। তোমাকে দেখে প্রীত হয়েছি বৎস, তুমি এখানে বসে শ্রান্তি দূর করো।
3: সমুদ্র অন্তর্বর্তী পিতৃপ্রতিম হে নগাধিরাজ, আপনার এই কথাতেই আমি আতিথ্য লাভ করলাম। মহাগুরুভার এক দায়িত্ব নিয়ে আমাকে যেতে হচ্ছে, মুহূর্তকাল বিলম্বের অবকাশ নেই। দিনাবসান হয়ে আসছে, এখন কোথাও বিশ্রাম করব না। আমার দুই হাতে আপনার পুণ্য শিখর স্পর্শ করে এই আতিথ্য গ্রহণ আর আমার প্রণাম নিবেদন করলাম।
2: তোমার আচরণে সন্তুষ্ট হলাম বৎস, আমি আশীর্বাদ করি তোমার এই মহৎ যাত্রা সার্থক হোক, তুমি সফল কাম হও।
0: এই কথা বলে সাগরস্থিত গিরিরাজ পুনরায় সমুদ্রতলে অন্তর্হিত হলেন। মারুতিও আপন বেগে অন্তরীক্ষ পথে ধাবিত হতে থাকলেন। মধ্যপথে সিংহিকা নামে এক ভয়ঙ্করী রাক্ষসী তার পথ রোধ করে তাকে গ্রাস করতে চাইল। হনুমান মুহূর্ত মধ্যে অতি ক্ষুদ্রকায় হয়ে রাক্ষসী সিংহিকার শরীরে প্রবেশ করে তার অন্ত্র ছিন্ন ভিন্ন করে তাকে বধ করে নিষ্ক্রান্ত হলেন। আবার মহাবেগে চলতে চলতে সমুদ্রের পরপারে বীর মারুতি বনরাজি ঘেরা দ্বীপ এবং তার উপকূলে বৃক্ষ, নদী, উপবন দেখতে পেলেন। তার বিশাল দেহ রাক্ষসদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং তার জানকী সন্ধানের ক্ষেত্রে বাধা হবে এই অনুমান করে খর্বকায় কলেবরে সেই দ্বীপের ত্রিকূট পর্বতে অবতরণ করলেন মারুতি। দূর থেকেই দেখতে পেলেন অমরাবতীর মতো সুবর্ণ লঙ্কা, মার্জারের মতো ক্ষুদ্র কলেবরে অতঃপর বীর হনুমান যখন লঙ্কা দুর্গের উত্তর দ্বারে উপস্থিত হলেন, তখন এক ভয়ঙ্করী নারীমূর্তি আবির্ভূত হয়ে তার পথ রোধ করলেন।

0: তাকে দেখে বিস্ময়ে আবিষ্ট হয়ে হনুমান জিজ্ঞাসা করলেন,
1: কে তুমি দেবী? এমন প্রলয়ঙ্করী মূর্তি ধরে কেন আমার পথ রোধ করছো?
2: আমি এই স্বর্ণলঙ্কার অধীশ্বরী দেবী উগ্রচণ্ডা, এই লঙ্কার ত্রাণকর্ত্রী। আমার অনুমতি ছাড়া কেউ এখানে প্রবেশাধিকার পায় না। হে দুঃসাহসী শাখামৃগ, কোন দুর্বুদ্ধিতে তুমি এই ধ্বংসের তোরণে উপস্থিত হয়েছ? মৃত্যু ভিন্ন, এখান থেকে কেউ ফিরে যেতে পারে না।
1: মা, মা গো, শাস্ত্রে বলে তুমি দেবাদিদেব মহেশ্বরের প্রতিহারিণী, তুমি কেন মা গো লঙ্কা প্রহরা দিচ্ছ?
2: বিশ্বকর্মা যখন এই লঙ্কাপুরী নির্মাণ করলেন, তখন থেকেই শঙ্করের আজ্ঞায় আমি এখানে বসতি করছি। যেদিন দশরথের ঘরে রাম জন্ম নেবেন, তাঁর ভার্যা সীতাকে যখন রাবণ হরণ করবে, তাঁর উদ্ধারের জন্য যখন হনুমান রূপে রামের কিঙ্কর লঙ্কায় আসবে, সেদিন আবার আমি কৈলাসে ফিরে যাব। তার আগে পর্যন্ত এই লঙ্কা রক্ষার দায়িত্ব আমার। এবার তোমার পরিচয় দাও বান।

0: লঙ্কার রাজপথ সুপ্রশস্ত, তার দুই ধারে বিচিত্র পুষ্পবৃক্ষ আর শুভ্র মেঘবর্ণ হর্মরাজি। পথে ইতস্তত বর্মধারী রাক্ষসেরা নানাবিধ অস্ত্র নিয়ে যাতায়াত করছে। তারা কেউ অশ্বারোহী, কেউ বা পদাতিক। ভবনসমূহে ধ্বজ পতাকা উঠছে, কোথাও মধুর সঙ্গীত, কোথাও নূপুর নিক্ষণ, কোথাও বা বেদ পাঠ হচ্ছে। উদ্যানে কলরব করছে কত না মৃগ পক্ষী। জানকীর অন্বেষণে মার্জারের মতো ক্ষুদ্রাকৃতি কলেবরে হনুমান এই সব দেখতে দেখতে লঙ্কার পথে বিচরণ করতে লাগলেন। এইভাবে একসময় তিনি রাবণের নিকেতনেও পৌঁছে গেলেন। সেখানে একে একে লতা কুঞ্জ, চিত্রশালা, ব্যায়ামাগার, হোমগৃহ, ধনাগার এসবই দেখলেন, কিন্তু বৈদেহী দেখা পেলেন না। ঘুরতে ঘুরতে ক্রমে যামিনী গভীর হল, চন্দ্রমৌলি স্বর্ণালোকে, স্বর্ণলঙ্কা যেন ইন্দ্রপুরীকেও হার মানায়। এক সময়ে সন্তর্পণে রাবণের বিশাল শয়নকক্ষেও প্রবেশ করলেন পবনন্দন। সেখানে রাবণের রাক্ষস পত্নীগণ এবং বলপ্রয়োগে সংগৃহীতা নানা দেশের রাজকন্যাগণ সকলেই নিদ্রিতা। তাঁদের কেশপাশ মুক্ত, তিলক বিলুপ্ত, বসন স্খলিত।
1: রাবণ শুইয়া আছে রত্নময় খাটে, ঘর আলো

পরক্ষণেই মনে হলো অসম্ভব। ত্রিভুবনে অতুলনীয় রঘুবীর যাঁর স্বামী, তিনি কোনোভাবেই এখানে থাকতে পারেন না। এ নারীগণ পরমা সন্দেহ নেই, কিন্তু সীতার বর্ণনার সঙ্গে মেলে না। তবে বৈদেহীকে খুঁজে না পেলে তার এত পরিশ্রম তো অর্থহীন হয়ে যাবে, এই প্রাণ বহন করা তখন নিরর্থক মনে হবে। তা বলে পুরুষেরও তো এইভাবে উদ্যম ত্যাগ করা চলে না। ত্রিকালজ্ঞ সম্পাতি বলেছেন এখানেই সীতা আছেন, তাঁর সুদূর প্রসারী দৃষ্টিতে তিনি তাকে প্রত্যক্ষ করেছেন, সে কথা মিথ্যা হতে পারে না। এখনো অর্ধরাত্রি বাকি আছে, নিদ্রাচ্ছন্ন লঙ্কাপুরী, অনুসন্ধানের পক্ষে এই হলো উৎকৃষ্ট সময়। এই সব চিন্তা করতে করতে মহাবীর মারুতি তখন শ্যামলতরু ঘেরা এক মনোরম উদ্যানে প্রবেশ করলেন।

0: অশোক বনে যে শিংসপা বৃক্ষের নিচে স্বর্ণবেদিকায় উপবিষ্টা, সবকিছু অনুপুঙ্খ পর্যবেক্ষণের জন্য পবনন্দন নিঃশব্দে সেই মহাতরুর পত্রান্তরালে আত্মগোপন করলেন। রজনী ক্রমে শেষ হয়ে এলো। ষড়ঙ্গ বেদবিত ব্রহ্ম রাক্ষসগণের বেদধ্বনি আর মঙ্গলবাদ্যের মনোহর রব শোনা গেল। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখরচূড়ায়। সেই পুণ্যমন্ত্র ধ্বনিতে জাগ্রত হয়ে রাবণ কিন্তু শয্যায় বসেই সীতার পাপ চিন্তায় মগ্ন হলেন। সীতাকে দেখার লোভ সম্বরণ করতে না পেরে তখনই স্খলিত মাল্য স্রস্ত বসনেই অশোক বনের অভিমুখে চললেন। তার সঙ্গে তখন স্বর্ণভৃঙ্গার সুরাপাত্র তালবৃন্ত বৃত্তাকার আসন ও রাজছত্র নিয়ে রমণীরা অনুসরণ করছেন। কাম দর্প মদ্যে বিহ্বল আরক্ত তাঁর চক্ষু, হাতে তখন স্বরাসন নেই, রয়েছে সদ্য প্রস্ফুটিত কুসুমগুচ্ছ। তাঁকে দেখে সীতা ভয়ে শিহরিত কম্পিত হলেন। যতদূর সম্ভব আপন তনুবল্লরই বস্ত্রাঞ্চলে প্রচ্ছন্ন রাখতে চাইলেন। কামুক দৃষ্টিতে রাবণ তাকিয়ে দেখছেন সীতাকে। ক্ষুধিত ব্যাঘ্রের সামনে যেন অসহায় হরিণ শিশু, ক্ষুব্ধ সমুদ্রে যেন নিমজ্জমান নৌকা, ধূলিপঙ্কে মলিন একটি ছিন্ন শতদল, যেন এক অবসন্ন কীর্তি, অমানবিক শ্রদ্ধা। কণ্ঠে তখন প্রণয় ঢেলে রাবণ বললেন,
1: বিশালাক্ষী, আমাকে দেখে অমন করে তোমার তনুলতা আবৃত করলে কেন? ভয় পেও না, আমাকে বিশ্বাস করো, তুমি সুন্দরী শোভনা, সর্বলোক ও মনোহরা। এ অনুপমা, আমি তোমাকেই কামনা করি, আমার মান রাখো, তোমার যৌবন বৃথা বয়ে যেতে দিও না।
2: মহাপাপী রাক্ষস রাবণ, তুমি আমাকে কামনা করো না, পরস্ত্রীর চিন্তা না করে।

0: নিজের ভার্যায় মন দাও। অধর্মচারী যেমন সিদ্ধি লাভ করে না, তেমনি তুমিও আমাকে পাবে না।
1: বড় বর্ণিনী, পরস্ত্রী হরণ আর পরস্ত্রী গমন যে রাক্ষসদের স্বধর্ম, তবু তোমার অনিচ্ছায় আমি তোমাকে স্পর্শ করতে চাই না। স্বেচ্ছায় আমাকে গ্রহণ করে তুমি অতুলনীয় সুখ ও ঐশ্বর্য ভোগ করো দেবী।
0: এই তৃণখণ্ড দিয়ে তোমার আমার মধ্যে ব্যবধান রচনা করলাম। বজ্র প্রাচীরের চেয়েও দুর্লঙ্ঘ এই প্রাচীর অতিক্রম করার সাধ্য তোমার নেই নিশাচর। আমি সতী সাধ্যি পরশ্রী, আমাকে অমর্যাদা করলে তোমার সর্বনাশ হবে। যদি বাঁচার আকাঙ্ক্ষা থাকে আমাকে রামের কাছে ফিরিয়ে দাও।
1: সেই হতগৌরব কৌপিনধারী বনবাসী পরাণ্যজীবী রামকে নিয়ে তুমি কি করবে সুন্দরী? সে এতদিনে বেঁচে আছে কি নেই কে বলতে পারে? আর থাকলেও হয়তো কোনো অরণ্যে অনাহারে ভূমিতলে শয্যা নিয়েছে, তাকে আর কোনোদিনই দেখতে পাবে না চন্দ্রাননা।
0: নির্বোধ রাক্ষস, যদি প্রাণের মায়া থাকে তবে এখনো রামের আশ্রয় নাও। তুমি হয়তো যমের হাত থেকে নিষ্কৃতি পেতে পারো, বজ্রাঘাত থেকে রক্ষা পেতে পারো, কিন্তু রামের হাত থেকে তোমার নিস্তার নেই। ক্রুদ্ধ রামচন্দ্র তোমাকে বধ করবেনই, ইন্দ্রের বজ্র নির্ঘোষের মতো অচিরেই তুমি তার মহাকার মুখের টঙ্কার শুনতে পাবে।
1: মৈথিলি, কি বলবো, আমি কামার তো, তাই তোমার এই তিরস্কার সহ্য করলাম। আমি এক বৎসর অপেক্ষা করব বলেছিলাম, আর তার মাত্র 2 মাস বাকি। সুতরাং সেই 2 মাস আমি অপেক্ষা করব। এর মধ্যে যদি তুমি আমার অঙ্কসায়নী না হও, তাহলে তোমার দেহ খণ্ড খণ্ড করে পাচকেরা আমার প্রাতরাশ তৈরি করবে।
2: ক্রুদ্ধ রাবণ প্রস্থান করলে রাক্ষসীরা তখন নানাভাবে সীতাকে ভয় আর প্রলোভন দেখাতে লাগল। তখন সীতার চোখে জল আর কম্পিত ওষ্ঠে রাম নামের কাতর প্রার্থনা।